0: নমস্কার, আর আধিকারিক কবে আর আইলে শুনতে উল্লা রেডিও সফলতা,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।

0: নমস্কার, আর আজকারি কবে আর আইলে শুনতে উল্টা রেডিও সফলতা,
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।